0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা শ্রোতাদের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। SBS বাংলার রেডিও প্রোগ্রাম নিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি তারেক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার, 4 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি SBS সাউথ এশিয়ান চ্যানেলে প্রচারিত আমাদের এই বাংলা অনুষ্ঠানটি আরও একবার সম্প্রচারিত হবে আগামী শনিবার সন্ধ্যা 6টায়। তবে সেটি আপনারা শুনতে পাবেন SBS রেডিও চ্যানেল 2-তে। আর আজকের এই বাংলা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উড়াঞ্জারি ওই উড়াং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সকল ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানকে স্বীকৃতি জানাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যেখান থেকে এই অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন সেই সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমির ট্র্যাডিশনাল কাস্টোডিয়ানদেরও আমরা স্বীকৃতি জানাই। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনে যা যা থাকবে। আজ অনুষ্ঠানের শুরুতেই থাকবে আজকের শীর্ষ খবর, আর তারপর থাকছে সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সেই সাথে আমাদের আর্কাইভস থেকে বেছে নেওয়া কিছু পুরনো প্রতিবেদন ও সাক্ষাৎকারও আজ প্রচার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের শোক প্রকাশের ধরন বদলে দিচ্ছে, বিশেষ করে গত বছরের বন্ডাই হামলার মতো মর্মান্তিক ঘটনার পরে শোক প্রকাশ কি সামাজিক বিভাজনে কোনো প্রভাব রাখছে, এ ধরনের প্রশ্ন চলে আসছে। আজ থাকবে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। নিজের শখকে কেউ কেউ নিয়ে যান প্যাশনের ভিন্ন মাত্রায়, সেরকমই সিডনিতে বসবাসরত সাইফুল কাজী তার গার্ডেনিংয়ের শখকে রূপান্তরিত করেছেন একটি সফল উদ্যোগে। আজ শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন, উপস্থাপন করছেন আমাদের সহকর্মী সুজন চক্রবর্তী। আসন্ন 73তম সিডনি চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র মাস্টার। তার একটি সাক্ষাৎকার শুনতে পাবেন আমাদের আজকের আয়োজনে, এটি উপস্থাপন করবেন সহকর্মী শাহান আলম। উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ রয়েছে যা পরিচিত হেল্প বা হায়ার এডুকেশন লোন প্রোগ্রাম নামে। এই প্রোগ্রামটি নিয়ে আজ শুনবেন অস্ট্রেলিয়া এক্সপ্রিয়েন্স সিরিজের একটি পর্বের পুনঃপ্রচার। এছাড়াও আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আরও থাকবে বেশ কিছু নতুন পুরাতন গান। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের অনুষ্ঠান। তাহলে বন্ধুরা, সবার আগে চলুন শোনা যাক আজকের শীর্ষ খবর।
3: SBS বাংলা আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তারেক নুরুল হাসান।
2: আজ বৃহস্পতিবার, 4 জুন 2026 সাল। প্রথমে থাকছে অস্ট্রেলিয়ার খবর। আজ সংসদের নিম্নকক্ষে তাদের প্রস্তাবিত বাজেট ব্যবস্থার প্রথম ধাপের আইন পাশ করানোর চেষ্টা করবে সরকার। এদিকে কর সংক্রান্ত পরিবর্তন নিয়ে নতুন করে আপত্তি উঠছে। প্রস্তাবগুলোর প্রথম ধাপ সহজেই লোয়ার হাউসে পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেটে কর পরিবর্তনগুলো পাশ করাতে সরকারের প্রয়োজনীয় গ্রিনস দলের সমর্থন এখনও অনিশ্চিত। ন্যাশনাল সিনেটর ব্রিজেট ম্যাকেনজি 9 নেটওয়ার্কের টুডে অনুষ্ঠানে বলেছেন এই বাজেট জনসমর্থন পাচ্ছে না।
4: This is unprecedented powers to a treasurer in a budget. To me it screams that they're a bit like not letting us know what their plans were heading into the budget with the taxes they were going to impose, that they don't want to bring that to the parliament, and so they're leaving that in Jim Chalmers' back pocket for him to change at a later date. And you're right, this is a friendless budget.
2: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ডাটা সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন করতে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করা উচিত, বলছে ক্লাইমেট কাউন্সিল অস্ট্রেলিয়া। সংস্থাটি সতর্ক করে বলেছে ডাটা সেন্টার নির্মাণের ব্যাপক বৃদ্ধি পাইকারি বিদ্যুতের দাম 26% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। AI ডাটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। ক্লাইমেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যামান্ডা ম্যাকেনজি বলেছেন প্রযুক্তি কোম্পানিগুলোকেই তাদের প্রয়োজনীয় জ্বালানির ব্যয় বহন করতে হবে।
5: So we've got a series of recommendations for how government can deal with this, particularly to ensure that new data centers match their power demand with new renewable energy so that it doesn't cause power prices to go up or pollution to go up, in fact it neutralizes it.
2: জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলে বিভিন্ন দেশের উপর নতুন 12.5% শুল্ক আরোপের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। চীন, ভারত, জাপান ও নিউজিল্যান্ড সহ মোট 45 দেশের সঙ্গে অস্ট্রেলিয়াও এই উচ্চ শুল্কের আওতায় পড়তে পারে। তবে অ্যালবানিজি সরকার বলেছে, আধুনিক দাসত্ববিরোধী আইনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী কাঠামো গড়ে তুলেছে এবং এ ধরনের শুল্ক মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। ভিক্টোরিয়ার আপিল আদালতের বিচারকরা এক ইন্ডিজিনাস এল্ডারের দায়ের করা গণহত্যা সংক্রান্ত মামলার রায় পরবর্তী কোনো সময়ে জানাবেন বলে ঘোষণা দিয়েছেন। রবি থমাস অভিযোগ করেছেন যে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত কথিত গণহত্যার জন্য রাজা তৃতীয় চার্লসের বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। এর আগে আদালত রায় দিয়েছিল যে অস্ট্রেলিয়ার সাধারণ আইনে

0: গণহত্যা অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত নয় এবং ফেডারেল আইনের আওতায় এ ধরনের মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতি প্রয়োজন। এবারে আন্তর্জাতিক খবর। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছেন। মালভিয়া নগর এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে, যেখানে একটি রেস্তোরাঁ ও হোটেল রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন থেকে বাঁচতে অনেকেই উপরের তলা থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাদের পতন ঠেকাতে রাস্তায় ম্যাট্রেস এনে রাখার চেষ্টা করেন। আগুন লাগার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। এবারে খেলার খবর, ফুটবল। নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ, জানিয়েছে বাংলাদেশি দৈনিক প্রথম আলো। এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে একটি গোল করেছেন ঋতুপর্ণা, অন্যটি হয়েছে আত্মঘাতী। প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণা কর্নার থেকে সরাসরি গোল করেন। দ্বিতীয় গোলটি এসেছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। আগামী 6 জুন জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা মঞ্চে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। SBS বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। শ্রোতা বন্ধুরা, শীর্ষ খবর শেষ হল। এবার অনুষ্ঠানের বাকি অংশে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি তারেক নুরুল হাসান, আর আমাদের আজকের এই বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মেলবোর্ন স্টুডিও থেকে। শ্রোতা বন্ধুরা, আধুনিক জীবনে আমাদের শোক প্রকাশের ধরন বদলে যাচ্ছে, তার প্রভাব পড়ছে আমাদের সামাজিক জীবনেও। এখন শুনুন এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে।
2: বিভক্ত ও ডিজিটাল এই পৃথিবীতে শোক কি আমাদের এক করতে পারে? বিশেষ করে বন্ডাই সন্ত্রাসী হামলার মতো কোনো মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের শোক প্রকাশের ধরন বদলে দিচ্ছে। কিন্তু শোক প্রকাশ করা কি সামাজিক বিভাজন কমাতে সাহায্য করতে পারে?
3: I'm at Bondi Beach now and it's safe and feels nice, the weather is good.
2: এ হলেন সোনিয়া। 2025 সালের ডিসেম্বর মাসে তিনি বন্ডাইয়ের হানুকা বাই দ্য সি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তবে সন্ত্রাসী হামলার কয়েক মিনিট আগেই তিনি সেখান থেকে বেরিয়ে যান।
3: If you open your phone and start reading and it doesn't help anyone if I as a person start to ruminate about what's happening.
2: শোক জটিল একটি অনুভূতি, ভিন্ন মানুষ ও ভিন্ন সংস্কৃতিতে এটি ভিন্নভাবে প্রকাশ পায়। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টিকে আরও জটিল করে তুলছে। SBS এক্সামিনস টিম বন্ডাইয়ে গিয়ে অনেক পথচারীর সাথে কথা বলেছে শোক নিয়ে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের সহায়তা করে নাকি পরিস্থিতি আরও খারাপ করে তোলে তা জানতে। মার্কাস বন্ডাইয়ের স্থানীয় বাসিন্দা।
4: I think initially and long term it makes it worse because it morphs into something that it isn't and it takes on a life of its own in many various different directions. It becomes a circus.
2: Ahmed Al Ahmed ke bola hoy Bondai hero. Shontrashi hamlar por ek bondukdharir kach theke ostro kere neoar shomoyer tar besh kichu video viral hoye jay. বন্ডাই প্যাভিলিয়ন থেকে SBS এর বিশেষ সম্প্রচারে তিনি SBS এক্সামিনসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তার গল্প ছড়িয়ে দিতে সহায়তা করেছে।
5: My situation, if there are no media, how our Australian people and our world everywhere, all the human being know about my situation and about what's going on, what's happening.
2: এবং এ হলেন ফেইথ, যিনি এসেছেন কুইন্সল্যান্ড থেকে।
6: I think that depends, yeah, and where you're at with your grief. Sometimes it can help you move through it, and other times it can go deep that you're still feeling it.
7: Grief and hope are actually interrelated really deeply, and I think that's something we kind of forget when we see media, because once we doom scroll on one horrific event, then the algorithm sends us other and it gets completely acontextualized, it lacks nuance.
2: Larissa Hoth, RMIT বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও কমিউনিকেশন স্কুলের অধ্যাপক। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণত ছোট ছোট বক্তব্য বেশি জায়গা পায়, ফলে গভীর ও চিন্তাশীল আলোচনার সুযোগ কমে যায়। তিনি গ্রিফ লিটারেসি বা শোক সচেতনতার উপর আরও বেশি গুরুত্ব দেখতে চান।
7: Grief literacy is really about normalizing the conversations like we're doing here. You know, like it's really normal for us to have conversations about grief, to talk about our different experiences, to build that vocabulary.
8: Honestly, I think culturally when it comes to grief, we really suck. I think that when it comes to death and people dying,

0: we actually don't face it.
1: Nick Bondi-এর স্থানীয় বাসিন্দা। তিনি SBS Examines-কে জানিয়েছেন, সম্প্রতি তিনি তার পরিবারের কয়েকজন সদস্যকে হারিয়েছেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় শোক নিয়ে খোলামেলা আলোচনা এখনও অনেকটা ট্যাবুর মতো, আর এতে মানুষ শোক প্রকাশ করতে আরও বেশি কষ্ট পায়, বিশেষ করে পুরুষরা।
0: For the men, when we're grieving, it's a lot harder. I know when I've been upset and I've reached out to people genuinely and I'm like, I'm really hurting. A lot of the time I get pushed away or told I just get on with it. So I think as a culture we're really struggling and I think that has a big, big thing on men's mental health.
2: Where dominant belief systems push grief to the margins, people often feel rushed or misunderstood. I mean, you just need to look at our, you know, current Fair Work policy that gives a bereaved person 2 days leave after the death of a family member. To normalize grief, we need to treat it as a normal human response to loss, not as something embarrassing or something that is best kept private.
1: লাভ একজন গর্বিত অ্যাবরিজিনাল নারী এবং 30 বছরের বেশি সময় ধরে তিনি বন্ডাইয়ের বাসিন্দা। আমরা যখন তাকে জিজ্ঞেস করি বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজ শোকের বিষয়ে অ্যাবরিজিনাল সংস্কৃতি থেকে কি শিখতে পারে, তখন তিনি অন্তর্ভুক্তির কথা বলেন।
3: Most, you know, First Nations communities welcome other people and I think that that's crucial that we must keep our lines of communication open and sharing. The sharing of our traditions and I think that makes us stronger.
1: দুই বন্ধু রাবা ও হ্যামিশ সাঁতার কাটতে যাচ্ছিলেন যখন আমরা তাদের সঙ্গে কথা বলি। রাবা, যিনি মালদ্বীপ থেকে এসেছেন, কয়েক বছর ধরে সিডনিতে বসবাস করছেন।
4: As Maldivians, when we grieve, we like to be together. So we never want to leave the person who's grieving alone. We would spend time with them, always make sure they're well taken care of, remind them that they're part of the community.
1: হ্যামিশ বলছেন, তিনি কয়েকটি সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন, তবে শোকের ক্ষেত্রে তিনি ইহুদি ঐতিহ্যের উপর নির্ভর করেন।
5: My dad's side, he's Jewish. Judaism is a collectivistic culture. We like to, you know, be with people, being together as part of a community and then grieving together.
1: গ্রিফ অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার হলও একমত যে সংযোগ এবং ঐতিহ্য শোক কাটিয়ে উঠতে সহায়ক হতে পারে।
2: One of the biggest problems that grieving people have is that of isolation. So when a culture has clearer rituals and stronger permissions to gather, to remember, to speak openly about the dead, then people can feel less alone. Grief needs time, language, ritual, community. It needs permission. And I think many multicultural communities hold that wisdom very well.
6: If we all walked into a room and understood that everybody in that room has grieved and maybe is grieving, but everybody's doing it differently, if we just took that fundamental kind of understanding and then we just dropped the tempo from feeling disenfranchised and feeling that people aren't listening to turning it to listening, we would have much more productive, cohesive discussions.
1: আবারো অধ্যাপক হত, তিনি বলেন, শোক এমন একটি শক্তি হতে পারে যা মানুষকে একত্র করে। আমরা বন্ডাইয়ের মানুষদের জিজ্ঞেস করেছিলাম তারা কি মনে করেন।
5: Absolutely, because that emotion unites us. The Bondi shooting, when it happened, I think the Australian public was united and shared a wider consensus. This is a terrible tragedy, regardless of who it was.
3: It can and it does, because we're so multicultural. We know a variety of different people. That when we have grief, they come in and they learn and embrace it.
7: I don't know if it can unite, but definitely it can create compassion to different communities, because at the end of the day, we're all humans and we should find the thing that unites us rather than things that makes us different.
1: SBS Examines পডকাস্টের জন্য এই পর্বটি তৈরি করেছেন লেরা শোভেৎস এবং ডেনিস ফ্যাং, আর বাংলায় এটি অনুবাদ উপস্থাপন করলাম আমি তারেক নুরুল হাসান। আমাদের অন্যান্য পর্ব শুনতে ভিজিট করুন sbs.com.au/sbsexamines। শ্রোতা বন্ধুরা, শোক নিয়ে SBS Examines সিরিজের প্রতিবেদনটি আপনারা এতক্ষণ শুনলেন। এবারে আমরা একটা বিরতি নিচ্ছি, আর বিরতির পরে থাকবে বেশ কয়েকটি গান সহ আমাদের আরও আয়োজন। সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর।
8: আপনার রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো SBS ফুড। অনলাইনে পাবেন 7,000-এরও বেশি রেসিপি, প্রবন্ধ, ভিডিও নির্দেশিকা এবং আরও অনেক কিছু।

0: sbs.com.au/food. ইনসাইট পুরস্কার বিজয়ী SBS এর কারেন্ট অ্যাফেয়ার্স বিতর্কিত বিষয় দেখাতে ভীত নয়, যা অন্যরা দেখাতে চায় না। ইনসাইট দেখুন SBS এ মঙ্গলবার রাত 8:30 এবং SBS অন ডিমান্ডে যে কোনো সময়ে। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। চোখ রাখুন SBS টিভি এবং রেডিও চ্যানেলগুলোতে। এখন কি হচ্ছে ও সামনে কি আসছে, ভিজিট করুন sbs.com.au/guide.
1: SBS Audio.
0: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
2: ল্যাওজিয়াওদালিয়া,准备好了吗?
3: SBS Chill.
4: Chill.
5: SBS Pop Asia. Non-stop Asian pop.
6: Can you describe that feeling for people who haven't experienced it?
7: SBS Hindi উপলব্ধ করাতা হে.
8: Far from the partisan politics of.
0: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়। সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
1: sbs.com.au/audio.
9: SBS বাংলা শ্রোতাদের আবারও শুভেচ্ছা জানাই। মেলবোর্ন স্টুডিও থেকে বাংলা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তারিক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার 4 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, নিজের শখকে কেউ কেউ নিয়ে যান প্যাশনের ভিন্ন মাত্রায়। সিডনিতে বসবাসরত সাইফুল কাজী তার গার্ডেনিংয়ের শখকে রূপান্তরিত করেছেন একটি সফল উদ্যোগে। এখন শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন, উপস্থাপনা করছেন আমাদের সহকর্মী সুজন চক্রবর্তী।
10: SBS বাংলা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন চক্রবর্তী। অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনে অনেকেই নিজের শখকে নতুনভাবে আবিষ্কার করছেন। কেউ রান্না, কেউ সঙ্গীত, আর কেউ বেছে নিচ্ছেন গার্ডেনিং। আজ আমরা কথা বলবো এমন একজন বাংলাদেশি উদ্যোক্তা সাইফুল কাজীর সঙ্গে, যিনি সিডনি বাংলা গার্ডেনিং এবং হটকেক প্লান্টস অ্যান্ড গার্ডেনিং এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে গাছপালা ও বাগানকে শুধু শখ নয় বরং একটি সফল উদ্যোগে পরিণত করেছেন। চলুন তার কাছ থেকে শুনি এই সবুজ যাত্রার গল্প। আজ শুনবেন তিন পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব। মিস্টার সাইফুল, SBS বাংলায় আপনাকে স্বাগত।
11: ধন্যবাদ আমাকে SBS বাংলার পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে SBS বাংলার সব শ্রোতাদেরকে, শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।
10: শুরুতে জানতে চাই, সিডনি বাংলা গার্ডেনিং এবং হটকেক প্লান্টস অ্যান্ড গার্ডেনিং এর এই দুটোর উদ্যোগ শুরু করার পেছনে, এই উদ্যোগের পেছনে আসলে আপনার অনুপ্রেরণাটা কি ছিল? অর্থাৎ সোজা বাংলায় যদি বলতে যাই, সেটা হচ্ছে আমরা পেছনের গল্পটা জানতে চাই।
11: দাদা, আমি এই দেশে আসি 1995 সালে, এন্ড যখন এই দেশে আসি তখন আমাদের বাংলা ভাষাভাষীর সংখ্যা খুব যে একটা বেশি ছিল না, খুব তুলনামূলকভাবে খুবই কম ছিল। তো তখন আমি দেশকে মিস করতাম খুব বেশি, মনের যে অপূর্ণতা ছিল ওই অপূর্ণতাটা এখানে পূরণ করার খুব একটা সুযোগ ছিল না। তো ধীরে ধীরে আমি যখন গার্ডেনিংয়ে আমি মনোনিবেশ করলাম, আমি আসলে বাসা যখন কিনি 2009, তখন থেকে আসলে আমি গার্ডেন করা শুরু করি সিডনির ল্যাকেম্বা সাবার্বে। এই গার্ডেনিং এর মেইন কারণটা ছিল যাতে আমি গাছপালা দিয়ে আমার অতীত স্মৃতিকে আমি মনে রাখতে পারি, ফেলে আসা দিনগুলোকে আমি স্মরণ করতে পারি এবং কানেক্টেড হতে পারি। ওই থেকে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আস্তে আস্তে গার্ডেনের প্রতি আমার খুব ঝোঁক চলে আসলো এবং আস্তে আস্তে আমি প্রথমে দেশি যে গাছগুলো ছিল ওইগুলো আমি কালেক্ট করা শুরু করলাম। আস্তে আস্তে যখন অনেক গাছ কালেক্ট করে ফেললাম তখন আরো বেশি উৎসাহ আসলো, আরো বেশি কালেক্ট করা শুরু করলাম। এতে আমি শুধু আমার ব্যাকিয়ার্ডকে আমার ছোটবেলার একটা ছোট জায়গা তৈরি করি নাই, আমি আসলে এটা দিয়ে আমাদের বাংলা ভাষাভাষী অনেককে অনুপ্রাণিত করতে পারছি গার্ডেনিং এর ব্যাপারে, বাগান করার ব্যাপারে। তে ওই ওই ওই থেকে আমার শুরু। আস্তে আস্তে যখন আমার কালেকশন গাছের কালেকশন এত বেশি হয়ে গেল যে অনেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট করেও গার্ডেনে আসতে হয়, কারণ এত মানুষ আসতে চান যে একসাথে আমি দিতে পারি না। এবং তখন আমি সবাইকে অনুপ্রাণিত করার জন্য আমি গাছ কিছু তৈরি করে আমি ফ্রি বিতরণ করতাম।
1: আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন কি আপনার মধ্যে এটা ছিল যে গার্ডেনিং এর যে ইচ্ছাটা সেটা কি বাংলাদেশেও বিদ্যমান ছিল নাকি অস্ট্রেলিয়াতে এসে এটা গ্রো করেছে?
11: দাদা, আমি সব সময় আমার বাবার সাথে গ্রামের বাড়িতে সব সময় বাগান করতাম। আমার বাবা ছিলেন খুব গাছপালা প্রেমিক, বাগান করতে পছন্দ করতেন। আমার ছোটবেলায় কখনো মনে হয় না কোনো শাক সবজি কোনো কিছু আমাদের বাজার থেকে কিনে আনতে হয়েছে। যখনই কোনো কিছু দরকার ছিল আমার আম্মা আমাকে বলতেন যাও বাগান থেকে গিয়ে তুলে নিয়ে আসো, আমি তুলে নিয়ে আসতাম। আমার অন্যান্য ভাই বোনও যেতেন তুলে নিয়ে আসতেন। ওই তখন থেকে আমার বাবার সাথে কাজ করতে করতে মনের ভিতরে একটা ভালোবাসার স্থান তৈরি হয় গাছপালার প্রতি। যখন বড় হতে থাকি পড়াশোনার চাপ এগুলো সব কিছু সময়টা সব কেড়ে নিল, কখনো বাগান করার সময় আর পাই না। কিন্তু যখন অস্ট্রেলিয়াতে আসছি 1995 সালে, তখন রাত দিন কাজ করতাম, পারলে 7 দিনই কাজ করতাম। সময় যে কিভাবে যেত বুঝতে পারতাম না। কিন্তু যখনই একটু একটু বিরতি নিতে পারছি তখনই বলছি না আমার ওই ছোটবেলার বাগানটা আবার নিয়ে আসতে হবে। ওই ছোটবেলা আব্বার সাথে বাগান, আম্মার সাথে বাগান, এই থেকেই আসলে আমার অনুপ্রেরণা।
1: এতদিনের অভিজ্ঞতার পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় বা বেশি চাহিদা সম্পন্ন গাছ কোনটিকে মনে হয়, এবং পাশাপাশি আর একটা প্রশ্ন দিয়ে রাখি, যদি কেউ নতুনভাবে অস্ট্রেলিয়ায় গার্ডেনিং শুরু করতে চায় তাহলে আপনি কোন তিনটি গাছ দিয়ে শুরু করতে বলবেন?
11: খুব সুন্দর কোয়েশ্চন। আমার সবচেয়ে প্রিয় গাছগুলোর মধ্যে অবশ্যই আম, জাম, কাঁঠাল, কিন্তু কাঁঠালটা সবার উপরে আসতেছে। দুইটা কারণে কাঁঠাল উপরে আসতেছে, যেহেতু আমি বাংলাদেশে আমার জন্ম এবং বেড়ে ওঠা, আর আমাদের বাংলাদেশের জাতীয় ফল ছিল কাঁঠাল, এবং কাঁঠাল ছিল খুব বেশি অ্যাভেলেবল সব সময়। তাই সিডনিতে যখন আমি কাঁঠাল খুঁজতাম পাইতাম না, আর যখন আমি কাঁঠাল গাছ একটা একদিন পাইছি, সিডনির ওয়েদারে কাঁঠাল হয় না। আর আমি বলছি না, আমি বিলিভ করি আমরা যদি চেষ্টা করি এই ওয়েদারে পারবো। তো আস্তে আস্তে গাছ যখন বড় হয়েছে কাঁঠাল ধরে, এবং আমরা সেই কাঁঠাল এখন বিতরণ করি। গত বছর আমরা বড় বড় কাঁঠাল 32-32টা কাঁঠাল ধরছে, এবং গাছ পাকা কাঁঠাল সিডনিতে পাওয়া আমি বলি যে একটা দুঃসাধ্য ব্যাপার। আর এখন এখন হয়তো অনেক কাঁঠাল পাওয়া যায় কিন্তু গাছ পাকা কাঁঠাল না। আর আমাদের বাসার গাছে প্রত্যেক বছর প্রচুর গাছ পাকা কাঁঠাল ধরে। তাই আমি বলবো কাঁঠাল হইছে আমার সবচেয়ে প্রিয় ফল এবং আমার কালেকশনের মধ্যে সবচেয়ে প্রিয় গাছ। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা দাদা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, যে কেউ যদি নতুন গার্ডেন করে তাহলে প্রথম তিনটি কোন গাছ দিয়ে শুরু করবে, আমি বলবো বাংলা ভাষাভাষীদের জন্য আম, কাঁঠাল আর লিচু দিয়ে শুরু করতে পারেন। লিচুটা যদিও একটু সিডনির ওয়েদারে সেন্সিটিভ, আম আর কাঁঠাল সহজে হয়, জামটাও খুবই সহজে হয়, কিন্তু জাম গাছের মধ্যে একটা ডাউনসাইড হয়েছে, জাম গাছটা অনেক বড় হয়। বড় হলে সিডনির ব্যাকইয়ার্ডে সব সময় এটা সামঞ্জস্যপূর্ণ হয় না। তাই আম, জাম, কাঁঠাল, লিচু এর মধ্যে যে কোনো তিনটা গাছই দিয়ে শুরু করা যায়। আর যদি কেউর বাগান বেশি ছোট থাকে এই ক্ষেত্রে টবের মধ্যে হয়তোবা লেবু জাতীয় গাছ এবং অন্যান্য কিছু ফলের গাছ আছে যেগুলা টবের মধ্যে ভালো হয়, পটের মধ্যে ভালো হয়, ওইগুলো আমি রিকমেন্ড করব। আমাদের গার্ডেনে যখন ভিজিটররা আসেন অথবা আমাদের নার্সারিতে যখন আমাদের কাস্টমাররা আসেন, আমি সবাইকে যতটুক সম্ভব আমি ওদেরকে বাগানে কোন জিনিস ভালো হবে সেইটা বলি। তবে কোনো কিছু বলার আগে আমি ওনাদের গার্ডেন সম্বন্ধে শুনি, গার্ডেনটা কত বড়, কোন জায়গায়, ওয়েদার কেমন, মাটি কেমন, সব কিছু শোনার পর আমি ওনাদেরকে যতটুক সম্ভব আমার মন থেকে ভালোভাবে গাইড করি। আমার একটাই উদ্দেশ্য যাতে প্রত্যেকটা ব্যাকইয়ার্ড ভরে উঠে ফুল ফলে।
1: মিস্টার সাইফুল কাজী এস

0: বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহে দুবার বাংলা অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। আমাদের প্রচারিত অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা নিয়ে আপনারা আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। মতামত জানাতে আমাদের টেক্সট করুন এই নাম্বারে 0439799767। আবার বলছি 0439799767, অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে। বন্ধুরা, এবারে থাকছে একটি গান। আজ আপনাদের শোনাবো শিল্পী অর্ণব চৌধুরীর গাওয়া বেশ পুরনো এবং জনপ্রিয় একটি গান। গানটি হয়তো আপনারা সবাই চেনেন। চলুন শোনা যাক অর্ণবের গাওয়া হোক কলরব।

0: শ্রোতা বন্ধুরা, অর্ণবের গাওয়া হোক কলরব গানটি শেষে এবার আরও একটা বিরতির সময় হয়ে এলো, কিন্তু কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, কারণ ফিরে এসে থাকছে আমাদের অন্যান্য প্রতিবেদন ও আরও কিছু গান। শোনার আমন্ত্রণ রইল।
1: পুরস্কার বিজয়ী ড্রামা, আন্তর্জাতিক খেলাধুলা এবং তথ্যচিত্র, যা আপনাকে চ্যালেঞ্জ এবং অনুপ্রাণিত করে। SBS এক ভিন্ন জগৎ। SBS দেখুন চ্যানেল 30 এবং SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31।
2: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia.

0: But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
1: SBS South Asian brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian radio. There is so much to explore. Check it out now on the SBS Audio app or website.
2: SBS Bangla উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি, SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31-এ।
3: SBS বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে আছি আমি তারিক নুরুল হাসান মেলবোর্ন স্টুডিও থেকে। আজ বৃহস্পতিবার 4 জুন 2026 সাল। বন্ধুরা, আসন্ন 73তম সিডনি চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের মুভি মাস্টার। এবারের উৎসবেই অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হতে চলেছে এ চলচ্চিত্রের। এখন শুনবেন তার একটি সাক্ষাৎকার, আর এটি উপস্থাপন করছেন সহকর্মী শাহান আলম।
4: তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র মাস্টার আসন্ন সিডনি চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় রাজনীতিকে রূপকভাবে চিত্রিত করার পাশাপাশি চলচ্চিত্রটি দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের এক শক্তিশালী প্রতিফলন তুলে ধরে। রেজওয়ান শাহরিয়ার সুমিত তার চলচ্চিত্রটি নিয়ে SBS বাংলার সাথে কথা বলেছেন। সুমিত, SBS বাংলায় আপনাকে স্বাগত।
5: ধন্যবাদ জনাব শাহান, আমাকে আপনাদের দর্শকদের সামনে আমার মতামত তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য।
4: তো প্রথম প্রশ্ন হচ্ছে যে নোনা জলের কাব্যের পর মাস্টার হচ্ছে আপনার দ্বিতীয় ফিচার ফিল্ম, তো এই ছবিটা বাংলাদেশের বাইরে অনেক দর্শক ইতিমধ্যে দেখতে পেয়েছে, এবং এই ছবিতে আমি মনে করি যে আপনি রূপক ভাবে সার্বিক একটা বাংলাদেশের রাজনীতির একটা চিত্র, যেখানে আমলাতন্ত্র, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী গ্রুপগুলোর যে একটা ত্রিচক্র বা ট্রায়াড, সেটার এক ধরনের প্রতিফলন আমি দেখতে পাই। কি আপনি মানে কিভাবে বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন?
5: জি, মাস্টার ছবিটি ডেফিনেটলি একটি রাজনৈতিক থ্রিলার, এবং এখানে আপনি যেটা বললেন যে যে ট্রায়াডটা অপারেশনাল শুধু বাংলাদেশে না, আমি বলবো যে সারা বিশ্বেই, রাজনীতিবিদ, আমলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তারা মিলে যে ট্রায়াডটা ফর্ম হয়, তারা আসলে কাকে রক্ষা করে? তারা রক্ষা করে হচ্ছে স্ট্যাটাস কোকে। তো এবং এই স্ট্যাটাস কোটা রক্ষা হলে তাহলে পুঁজিবাদীদের সুবিধা হয়। তা আমি মাস্টারেও তাই দেখিয়েছি আসলে। এই যে একটি একটি লাক্সারি রিসোর্ট বানানোর প্রস্তাব আসে উন্নয়নের নামে, একটি প্রান্তিক বসতিকে তুলে দেওয়ার কথা বলা হয়। সো যদিও আমি কর্পোরেটের ফেস দেখাইনি এখানে, কিন্তু তারা তাদের প্রভাব পুরোপুরি বিরাজমান এবং বোঝা যায়
4: এসেছে।
5: জি, একদমই। সো সেটা এখন এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি এমনি কোন বাস্তব অভিজ্ঞতা থেকে এই গল্পটি নেওয়া কিনা, তো আমি বলবো যে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। এটা অনেকগুলো ঘটনা বা পরিস্থিতি আমি দেখেছি চাক্ষুষ, এবং সেগুলোর একটা অ্যামালগাম। তো এটা হচ্ছে মাস্টারের একটা দিক, কিন্তু আমি বলবো যে মাস্টারের আরেকটা দিক আছে যেটা আমার কাছে আরো বেশি ফ্যাসিনেটিং এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার এই যে যে রাজনীতিবিদ চরিত্র জহির, যেটা আমাদের প্রিয় নাসিরুদ্দিন খান ভাই অভিনয় করেছেন, এই রাজনীতিবিদের যে পরিবার, সেই পরিবারে ওনার স্ত্রী রয়েছে ঝর্ণা এবং ওনার সন্তান রয়েছে। তো এই স্ত্রী এবং সন্তান, তাদের উপর এই নাসিরের যে ট্রান্সফরমেশন, সেটা

0: এর কি প্রভাব পড়ছে
1: হুম
0: সেটা
1: হুম
0: কিন্তু এখানে এসেছে। সো এই
1: জি
0: ফিল্মে শুধুই যে আপনার পলিটিক্যাল ক্যানভাসিং এর যে এপিকনেস সেটার উপর ফোকাস করা তা না, এটা পলিটিশিয়ানের যে ইন্টিমেট লাইফ এবং সেই
1: হুম
0: ইন্টিমেট লাইফে যে ঝড় বয়ে যাচ্ছে কিন্তু কোয়াইটলি সেটা সে বা তার পরিবার ফেস করছে, তো সেই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি এটার যে সাজিয়েছি স্ক্রিপ্টটা, আমি এবং আমার কো রাইটার আমরা একসাথে, সো চেষ্টা করেছি যেন এই শুধু ফাসাদটা দেখানো না হয়
1: হুম হুম
0: পলিটিশিয়ানের, এর পেছনে যে তার একান্ত ব্যক্তিগত জীবন, সেই জীবনে কি চলে আসলে সেটা খুবই গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, তো আমি একটা বিষয় বলতে চাই। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা স্থানীয়, মানে একটা রিমোট কোন একটা বাংলাদেশের গ্রাম, যে স্থানীয় রাজনীতিতে যে বিষয়গুলো হয় নির্বাচন থেকে শুরু করে সেখানকার বিভিন্ন ধরনের টেন্ডার বা বিভিন্ন উন্নয়নের যে বিষয়গুলো আর কি, এই লেয়ার গুলো আপনি কিভাবে, মানে আপনার আপনি কিভাবে কনসেপচুয়ালাইজ করেছেন আপনি?
0: আচ্ছা, সো সোর্স ইন্সপিরেশন হিসাবে আমি বলবো দুটা খুব স্পেসিফিক ব্যাপার। একটা হচ্ছে যে নোনা জলের কাব্য ছবিটি তো আপনার বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তের গঙ্গামতীর চরে এর গল্প আবর্তিত হয়েছে, যেই গ্রামটাতে আমরা শুট করেছিলাম সেখানে গ্রাম মানে ছোট্ট একটা জেলে পল্লী, সেখানে 22 ঘর জেলে বসবাস করত, তো সেই জেলে পল্লী ঘেঁষে আমরা আমাদের সেট গুলো নির্মাণ করেছিলাম এবং পরবর্তীতে ওই সেট গুলো আমরা ওভাবেই রেখে আসি, কারণ তারা তাদের নানান প্রফেশনাল বিভিন্ন কাজে তারা ইউজ করতো ওই ওই সেট গুলো গুলো। তো আমি শুটিং শেষ করে আসার 1 বছর পর খবর পেতে লাগলাম যে পানি বাড়া শুরু করেছে ওই চরে, এবং আস্তে আস্তে এটা একটা স্লো প্রসেসে দেখা গেল যে আমাদের সেট সহ ওই পল্লীটা পুরোটাই পানিতে ভেসে গেল। তো তাতে যেটা হয়েছে যে জেলেদের ফার্দার নর্থ তাদেরকে রিলোকেট করতে হয়েছে, তো এরকম একবার দুইবার রিলোকেট করার পরে তারপর তো আর ধরেন যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো, পেছনে তো জঙ্গল, তো সেই সেখানে তাদের দেখা গেল যে রিবিল্ড করতে হচ্ছে এবং তখন ফরেস্ট ডিপার্টমেন্ট এসে তাদেরকে এভিক্ট করে দিল। তারপর তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, তারা এই এই যে এই সাগর পাড়ে প্রায় 40-50 বছর ধরে থাকে, অনেকের জন্ম এই জেলে পল্লীতে, তাদের আর যাওয়ার জায়গা নেই। পরবর্তীতে তারা যেটা করলো, তাদের যারা আত্মীয় স্বজন যারা বেড়িবাঁধের ওপারে বিভিন্ন গ্রামে থাকে, তাদের উঠোনে বা ব্যাকইয়ার্ডে তারা মানে ছাপড়ি তুলে তুলে থাকা শুরু করলো আর কি, আশ্রয় নিল সোজা কথা। তো এখন এই মানুষগুলো যেহেতু আমার ফিল্মে কাজ করেছে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে, আমি একটা দায়িত্ববোধ অনুভব করি এবং সেখানে যাওয়া শুরু করি এবং বুঝতে পারি যে তাদের নতুন ঘর দরকার, এমনকি নতুন ঘরের জন্য অ্যাপ্লিকেশন লিখতেও তাদেরকে আমি হেল্প করি। তো তারপর যখন অ্যাপ্লিকেশন নিয়ে তারা যায়, কোথায় যেতে হয়, ইউএনও অফিসে, তো এই আমার ইউএনও সম্পর্কে জানা শুরু হলো, এই এই পজিশনটা সম্পর্কে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হলো। এবং আমি দেখলাম যে আসলে এই প্রশাসনের যে অফিস লোকাল কনটেক্সটে, তো সেই পরিষদ বলে আর কি, উপজেলা পরিষদ, সেখানে জেলেরা কতটা অসহায় আসলে, ওখানে যে তাদের সার্ভিস পাওয়ার কথা অ্যাজ ভিকটিমস, তারা ক্লাইমেট চেঞ্জের ভিকটিম একদিকে, আবার একটা আনফেয়ার এভিকশনেরও ভিকটিম, যেটার জন্য কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হয় নাই তাদেরকে, কিন্তু তাদেরকে সেই অর্থে হেল্প করছে না প্রশাসন এবং এবং গড়িমসি করছে। তো এই ব্যাপারগুলো আমাকে নাড়া দেয়, এমনকি তাদের যারা নির্বাচিত প্রতিনিধি তারাও দেখা যায় যে মানে একটু লেনদেন না হলে নড়ে না আর কি, মানে ফাইলগুলো তারা উপরের দিকে পাঠায় না। তো এই ধরনের বাস্তবতা গুলো দেখলাম এবং দেখে আমার মনে হলো যে আসলে এখানে আরো একটা গল্প বলার আছে, এবং এই গল্পটা মানে এটা একটা মাইক্রোক্রোজমে গল্পটা বলতে হবে। তো আমি একটা বেছে নিই, একটা প্রত্যন্ত একটা বন ঘেঁষে একটা কাল্পনিক একটা উপজেলাকে যেটার নাম মোহগঞ্জ, কিন্তু এই মাইক্রোক্রোজমটা রিপ্রেজেন্ট করে ওভারঅল বাংলাদেশের যে আপনার সিনারিও সেটাকে।
1: তো মাস্টার ছবিটা বাংলাদেশে কবে রিলিজ দিতে চাচ্ছেন?
0: মাস্টার ছবিটা আশা করছি অগস্ট মাসে আমরা রিলিজ দিব, তো আমরা প্রস্তুতি শুরু করতে যাচ্ছি আর কি রিলিজের জন্য।

0: তো সবশেষে আমি জানতে চাচ্ছি যে আপনি আর কিছু যোগ করতে চান কিনা, এবং আমাদের অস্ট্রেলিয়ার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা।
1: জি, আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাকে আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন, আমাদের আগামী সপ্তাহেই আমাদের অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হতে যাচ্ছে। স্পেসিফিক্যালি বললে জুনের 4 তারিখ আমাদের অস্ট্রেলিয়ান প্রিমিয়ার 8:45 সিডনিতে, এবং জুনের 8 তারিখে আমাদের দ্বিতীয় স্ক্রিনিং। আশা করব যারা ডায়াসপোরা আছেন, যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সিডনিতে থাকেন, তারা সকলে মিলে দলে বলে এসে আমাদের এই 2টো স্ক্রিনিং কে প্রাণবন্ত করে তুলবেন, কারণ আপনাদেরকে পাশে পেলে মাস্টারের অগ্রযাত্রা আরো আরো বেগ পাবে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, হলে এসে ছবিটি দেখুন। এবং সবচেয়ে একটা বড় সংবাদ হচ্ছে, আমি নিজে থাকব হলে উপস্থিত। সো আশা করবো যে আপনাদের সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, ও মাস্টার নিয়ে আরো অনেক আলাপ হবে।
0: অনেক ধন্যবাদ রেজওয়ান শাহরিয়ার সুমিত, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, চলচ্চিত্র নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের সাক্ষাৎকারের পর এখন থাকছে একটি গান। অন্য আরেকটি চলচ্চিত্র সদ্যই মুক্তি পেয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে হাওয়া মুভির নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র রোহিত। এখন আপনাদের শোনাবো রোহিত সিনেমার একটি গান। এই গানের শিল্পী সহজিয়া ও রাশিদ শরীফ শোয়েব।

0: শ্রোতা বন্ধুরা, সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা রুইদের গানের শেষে আমাদের আরও একটা বিরতির সময় হয়ে এলো। আমরা বিরতিতে যাচ্ছি এখন, ফিরে এসে থাকবে আমাদের বাকি আয়োজন, সঙ্গেই থাকুন।
1: চ্যানেল 33-তে দেখুন SBS ফুড, এতে পাবেন সুস্বাদু নাম করা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33-তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা। SBS ওয়ার্ল্ড মুভিতে দেখুন বিশ্বের বিভিন্ন দেশের গল্পগুলো প্রতিদিন বিনামূল্যে 24 ঘন্টা চ্যানেল 32-তে, কিংবা স্ট্রিম করুন SBS অন ডিমান্ডে। আপনার রান্নাঘরে পুরো বিশ্ব নিয়ে এলো SBS ফুড।

0: and hits from home.
1: Starting a new life in Australia isn't easy.
2: A lot of companies have rejected me.
3: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
1: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
4: মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আবারও রয়েছি আমি তারিক নুরুল হাসান। আজ বৃহস্পতিবার 4 জুন 2026 সাল। বন্ধুরা, উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ রয়েছে যা পরিচিত হেল্প বা হায়ার এডুকেশন লোন প্রোগ্রাম নামে। এ নিয়ে এখন শুনবেন অস্ট্রেলিয়া এক্সপিরিয়েন্স সিরিজের একটি পডকাস্ট। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই পর্বটি আমাদের আর্কাইভস থেকে পুনঃপ্রচার করা হচ্ছে।
5: হায়ার এডুকেশন লোন প্রোগ্রাম বা হেল্প প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 30 লক্ষ মানুষ অস্ট্রেলিয়া সরকারের ঋণ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে ইচ্ছুক যে কোনো নাগরিক এই ঋণের মাধ্যমে চাকরি সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত কোর্স ফি প্রদান স্থগিত রাখার জন্য যোগ্য হতে পারেন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় স্বাভাবিক নিয়মেই সবাইকে কোর্স ফি প্রদান করতে হয়। অনেক শিক্ষার্থী ঋণ এড়ানোর জন্য তাদের কোর্স ফি অগ্রিম প্রদান করতে সক্ষম হয়। তবে শিক্ষার্থীদের একটা বড় অংশই টিউশন ফি পরিশোধের জন্য সরকারি ঋণ বেছে নেয়। সরকারি এই ঋণ কর্মসূচি হায়ার এডুকেশন লোন প্রোগ্রাম বা হেল্প নামে পরিচিত। এই হেল্প প্রোগ্রামের নির্দিষ্ট 5টি ধরন রয়েছে, যার মধ্যে হেক্স হেল্প এবং ফি হেল্প সবচেয়ে বেশি প্রচলিত। শিক্ষা বিভাগের মুখপাত্র স্টেফানি স্টকওয়েলের মতে, হেক্স হেল্প ঋণের জন্য উপযুক্ত হতে হলে আপনাকে অবশ্যই একটি কমনওয়েলথ সাপোর্টেড প্লেসে তালিকাভুক্ত হতে হবে।
6: A Commonwealth supported place known as a CSP, this is where a student enrolls at a university and the government pays a subsidy directly to the university, so the overall cost of the course for the student is reduced. However, a student would still need to cover some of the cost of the course, and that's where a help loan becomes important, because if they're eligible, then they could take out a help loan to cover that remaining amount.
5: হেক্স হেল্প এর মাধ্যমে টিউশনের অবশিষ্ট অংশ পরিশোধ করা যায়, কিন্তু সেটি কোনোভাবেই বাসস্থান বা অন্যান্য ব্যয়ের জন্য ব্যবহার করা যাবে না। মিস স্টকওয়েল বলেন, হেক্স হেল্প বা ফি হেল্প পাওয়ার জন্য কারো যোগ্যতা নির্ভর করে তিনি কোথায় পড়াশোনা করছেন তার উপরে।
6: You would apply for one or the other depending on your enrollment. They both help a student pay for a higher education course, but a HEX help loan can be used where you're enrolled in the CSP, and a fee help loan can be used if you're enrolled in a full fee paying place, which is a non-subsidized place at a university in Australia.
5: হেক্স হেল্প এবং ফি হেল্প নেওয়ার মূল সুবিধা হলো তখন শিক্ষার্থীদের তাদের কোর্স ফি অগ্রিম পরিশোধ করা লাগে না। যদিও সব শিক্ষার্থী কমনওয়েলথ সাপোর্টেড প্লেস বা হেল্প ঋণ পাওয়ার যোগ্য নন। ইউনিভার্সিটিজ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী রেনেই হিন্ডমার্শ ব্যাখ্যা করে বলেন, হেল্প ঋণ পাওয়ার যোগ্যতা নির্ভর করে আবেদনকারীর নাগরিকত্ব অথবা ভিসা এবং রেসিডেন্সি স্ট্যাটাসের উপরে।
7: So this includes Australian citizens with plans to study at least some of their course in Australia. And in terms of visa holders, current or eligible former New Zealand special category visa holders who meet long-term residency requirements and commit to studying their entire course in Australia are eligible. Permanent or eligible former humanitarian visa holders who will be living in Australia during the duration of their course are eligible too, as well as Pacific engagement visa holders.
5: বিদেশি পেশাদাররা কোনো কোনো ব্রিজিং কোর্স গ্রহণের জন্য একটি নির্দিষ্ট ফি হেল্প ঋণের সুবিধা গ্রহণ করতে পারেন। পূর্ণ সময়কালীন বা খণ্ডকালীন পড়াশোনা উভয় ক্ষেত্রেই কারো হেল্প ঋণ হিসাব করা হয় তিনি কতগুলি ইউনিট গ্রহণ করবেন তার উপর ভিত্তি করে। ব্রুস চ্যাপম্যান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক। তিনি মূল হেক্স প্রকল্পটি তৈরি করেছিলেন। তিনি বলেন, শিক্ষাবর্ষ হিসেব করে নয়, বরং প্রতিটি ইউনিটের ভিত্তিতে এই ফি হিসাব করা হয়।
8: So if you enroll in a degree, you might do 4 units in first semester, and each of those units will cost a certain sum of money, and you'll incur a debt, which is the total of all of them.

0: 1 year to illustrate might cost you $3,000. But if the next year you only take one course, then your debt would only increase by about, you know, $500 or something.
1: কোনো শিক্ষার্থী যত বেশি ইউনিট নেবেন তার হেল্প হিসাবে তত বেশি ঋণ যুক্ত হবে আর যখন ঋণ পরিশোধের সময় আসে তখন সবার জন্য আলাদা করে ঋণ পরিশোধের হার হিসাব করা হয় সাধারণত কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ঋণ অপরিশোধিত থাকে তবে চাকরি হওয়ার পরে নিয়োগকর্তা সাধারণত প্রদেয় বেতন থেকে যখন আয়কর কেটে রাখেন তখনই তারা হেল্প ঋণ পরিশোধ করার জন্য আরও কিছু অতিরিক্ত পরিমাণ কেটে রেখে দেন তবে এটি কেবল তখনই ঘটে যখন কারো বার্ষিক আয় একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায় এমনটাই জানালেন অধ্যাপক চ্যাপম্যান
0: Currently, that level is $52,000 a year, and then you'll pay a percentage of your income to repay the debt. It starts at 1%. So, for example, if you've got a debt for $30,000, which would be not uncommon, and you don't start working in a job until 5 years later, nothing happens at all. When you earn $52,000, 1%, which is $520, will be taken off your debt until the debt's gone.
1: প্রত্যেকের হেল্প ঋণ পরিশোধ করার ক্ষমতা তার আয়ের উপর নির্ভর করে এবং আমরা জানি সবার আয়ের পরিমাণ এক নয় এর অর্থ হল হেল্প ঋণ নেওয়া প্রত্যেকেরই একটি আলাদা ঋণ এবং পরিশোধের জন্য ভিন্ন রকম ব্যবস্থা থাকে অধ্যাপক চ্যাপম্যান উল্লেখ করেন যে এই ঋণ ব্যাংক থেকে নেওয়া ঋণের মতো নয়
0: Bank loan, everybody has to pay a particular amount of money every month, and it's interest rate adjustments, and it's all very clear how long it takes. With a HECS debt, some people will repay if they've got very high incomes in about 5 years, and some people won't pay until they leave the labour force. So it's very, very diverse, but the median time to repay an average kind of debt would be about 10 years.
1: উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য দেখুন studyassist.gov.au এই ওয়েবসাইটটি SBS নিউজের জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন মেলিসা কম্পাইনোনি আর বাংলায় এটি রূপান্তর ও উপস্থাপন করলাম আমি তারেক নুরুল হাসান
2: শ্রোতা বন্ধুরা এই প্রতিবেদনের সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষ হয়ে এল আজকের অনুষ্ঠান শেষ করব শিল্পী সানি জুবাইরের একটি গান দিয়ে সানি জুবায়ের মৌলিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন বাংলায় গজল ঘরানার কয়েকটি গানের জন্যও তিনি ভীষণ জনপ্রিয় আজ শুনুন তার গাওয়া মোহর আমার নেই কিছু

শ্রোতা বন্ধুরা, সানি জুবাইরের এই গানটির সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। বিদায় নেওয়ার সময় হয়ে এলো, তবে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বাংলা অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলার রেডিও সম্প্রচার সরাসরি শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত SBS সাউথ এশিয়ান চ্যানেলে। আর অনুষ্ঠানের পুনঃপ্রচার শুনতে পাবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত SBS চ্যানেল 2তে। এছাড়াও আমাদের সংবাদ ও প্রতিবেদন আপনার সুবিধা মতো যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট sbs.com.au/bangla। আর আমাদের ফেসবুক পেজ ফলো করা থাকলে নিয়মিত আমাদের আপডেট জানতে পারবেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আগামী সোমবারে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবারে বিদায় নিচ্ছি আমি তারেক নুরুল হাসান। সবার জন্য রইল শুভকামনা। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে।